0: কাটতে নিম কাদে ভলে ভাবাই
1: আয়ে
0: জকর করেন হানং সিজি তিন
1: দাদে খালো দালরম
0: খা গাইলে সব সামি
1: তিনি নুনে এসে জাম লাভ দা যায়নম জাগলে নানা খাজি ধেরি জকার

0: প্রত্যেক মলম বেবি হাল খাবার
1: ইয়াং
0: নিয়ম
1: তালা
0: নাদাম হাতার তাই ইঞ্জি দিদা
1: নীলা এ তরে মোয়াংরি
2: বিল
1: গালা ফোন খাজি এখিনা হ্যালো খ্যাপা না খাইলা।